আসরে শুরুতে একটি জরুরি সূচনা। আপনার জেলার এমন কোনো গর্বের পরিচয় আছে যা সারা দেশের সামনে তুলে ধরা উচিত? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে জেমস অফ ইন্ডিয়া, এক অনন্য জাতীয় অভিযান। উদ্দেশ্য দেশের প্রতিটি জেলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকশিল্প, হস্তশিল্প, স্থানীয় খাবার, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনুপ্রেরণামূলক গল্পকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়া দেশের প্রতিটি মানুষের কাছে। আপনি যদি একজন উদীয়মান ডিজিটাল ক্রিয়েটর হন, তাহলে 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে ওয়েবস, ওটিটি অ্যাপ এবং মাই ওয়েবস বিভাগে গিয়ে আপনার ক্রিয়েটর প্রোফাইল তৈরি করুন। এরপর জেমস অফ ইন্ডিয়ার অধীনে আপনার জেলাকে কেন্দ্র করে তৈরি মৌলিক ভিডিও রিল, তথ্যচিত্র, ব্লগ অথবা পডকাস্ট আপলোড করুন। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা এবং জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর অপেক্ষা কেন? আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি।

এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি জলিবয় আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কাচাল আগামীকাল সকাল 6টা 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8টা বেজে 30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টা বেজে 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8টা বেজে 45 মিনিটে স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে প্রবল ঝড়ো হাওয়ার দরুন হাওয়ার গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তটবর্তী এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের 27 তারিখ অবধি সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

0: সাইকিয়াট্রিস্ট শর্মিলা দেবের সঙ্গে একটি সাক্ষাৎকার। ক্ষমা করবেন, শর্মিষ্ঠা দেবের সঙ্গে একটি সাক্ষাৎকার। বিষয়, চোখের সমস্যা ও দৈনন্দিন জীবনে চোখের যত্ন। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম ভাগ।
1: বন্ধুরা, চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু প্রবাদ আছে না যে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, সেই প্রবাদটা হয়তো চোখের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অধিকাংশ সময় চোখের যত্ন নিতে ভুলে যাই। এটা তো জানি যে চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু সেই চোখের সেই গুরুত্বপূর্ণ অঙ্গের যে যত্ন নিতে হয় সেটা নিতেই ভুলে যাই। তো এর ফলে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় যখন শরীরে অন্য রোগ দানা বাঁধে বা বয়সের সঙ্গে সঙ্গে। তো এই বিষয়েই বিস্তারিত জানবো। আজকের আলোচ্য বিষয়, দৈনন্দিন জীবনে চোখের সমস্যা। এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শর্মিষ্ঠা দেবকে। সে একজন অপটোমেট্রিস্ট। তো প্রথমে আমি তার থেকে জানতে চাইব, অপটোমেট্রিস্ট মানে কি?
2: অপটোমেট্রিস্ট হলো একজন প্রাইমারি আই কেয়ার প্রফেশনালস।
1: আচ্ছা,
2: আমরা চোখের যে প্রাইমারি সমস্যাগুলো হয় তার জন্য আমরা চেক আপ করি, জানি সেটা কি, ওটাকে ডায়াগনোস করা। কিন্তু অপটোমেট্রিস্ট অপারেশন করবে না চোখের।
1: আচ্ছা,
2: যেটা অপথালমোলজিস্ট করে থাকেন হলো চোখের গুরুত্বপূর্ণ অপারেশনগুলো, সেটা অপটোমেট্রিস্ট করবে না। বাকি প্রাইমারি যেগুলো আই কেয়ার থাকে সেটা অপটোমেট্রিস্ট করবেন, সঙ্গে ডায়াগনোস করা কিছু প্রবলেম থাকলে, তার কিছু ট্রিটমেন্ট দেওয়া,
1: আচ্ছা
2: সেটা অপটোমেট্রিস্ট করবেন।
1: আচ্ছা, অপটোমেট্রিস্ট হলো প্রাইমারি আই কেয়ার প্রফেশনালস। তো আমাদের দৈনন্দিন জীবনে চোখ নিয়ে তো আমরা অনেক রকম সমস্যাতেই ভুগি। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে আমাদের চোখের, আমাদের দৃষ্টিশক্তি যে ভালো আছে বা ঠিক আছে সেটা আমরা বুঝবো কী করে?
2: হ্যাঁ, সেটা একটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাধারণত আমরা মানে বুঝতে পারি না আমাদের কী সমস্যা হয়েছে। যখন সেটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে, তখনই আমরা সেটাকে বুঝতে পারি আর তখনই আমরা অপটোমেট্রিস্টের কাছে যাই তার চেক আপের জন্য।
1: হ্যাঁ,
2: সেটা বোঝার জন্য সাধারণত আমরা ওই জিনিসগুলো ঘরে লক্ষ্য করতে পারি, যে আমরা দূরের জিনিসটা একটু কম দেখতে পাচ্ছি বা কাছের জিনিসটা কম দেখতে পাচ্ছি, চোখে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে।
1: হ্যাঁ,
2: ওই সমস্যাগুলো তখন আমরা ধরে নিতে পারি, হ্যাঁ কিছু আমার চোখের সমস্যা হচ্ছে।
1: আচ্ছা,
2: তখনই আমরা যাব ডক্টরের কাছে বা
1: অপটোমেট্রিস্টের কাছে যাব। তো নিয়মিত আই চেক আপ বা চোখের চিকিৎসা করানো কতটা জরুরি?
2: যখন আমাদের চোখ স্বাভাবিক আছে তার মানেই নয় যে আমাদের চোখ একদম ঠিক আছে।
1: মানে আমাদের মনে হচ্ছে যে স্বাভাবিক আছে, কিন্তু নাও হতে পারে
2: সেটা।
1: হ্যাঁ,
2: তো যখন আমি কোনো সমস্যা বুঝতে পারছি না, তখন অ্যাটলিস্ট এক দু বছরের ভিতরে আমাদের একবার রেগুলার চেক আপ করা উচিত।
1: আচ্ছা,
2: তাতে ভিতরগত কোনো সমস্যা থাকলে বা কোনো সমস্যা শুরু হচ্ছে সেটা তখনই ধরা পড়তে পারে আর তখনই তার চিকিৎসা শুরু করতে পারে। হ্যাঁ, তখন আমরা সেটার জন্য যা ট্রিটমেন্ট দরকার সেগুলো বলে দিলে তো শুরু থেকেই জিনিসটাকে থামিয়ে দেওয়া যায়।
1: আচ্ছা, ঠিক কথা, কারণ যত আমরা লেট করব তত জিনিসটা অ্যাগ্রিভেট হতে পারে আর বা সেটা ক্রিটিক্যাল পজিশনেও যেতে পারে। তার ফলে এর থেকে ভালো যে আমরা শুরুতেই সেটাকে গোড়াতেই নির্মূল করে দিই সমস্যাটাকে, তো তাতে আমরা ঠিকভাবে আমাদের চোখের যত্ন নিতে পারবো বা চোখটাকে সুস্থ রাখতে পারবো। তো চোখ কখনো কখনো লাল হয়ে যায় ও চোখের ইরিটেশনও হয়, ঠিক আছে, চুলকানি মতো হয়, ইরিটেশন হয়, তো এটা কেন হয় বা এটা কি কোনো সাধারণ সমস্যা যেটাকে কি ইগনোর করা যেতে পারে?
2: দেখুন, সব ক্ষেত্রে ওইটাকে ইগনোর করা যায় না।
1: আচ্ছা,
2: সেটা খুবই একটা কমন জিনিস।
1: আচ্ছা,
2: যে হ্যাঁ চোখ আমার চুলকাচ্ছে,
1: বা
2: একটু ব্যথা হচ্ছে,
1: হ্যাঁ
2: জল পড়ছে বা একটু লাল হয়ে যাচ্ছে,
1: হ্যাঁ
2: সেটা সাধারণত হয়ে থাকে। ধরুন আমরা বাইরে যাচ্ছি, ডাস্ট পড়ছে বা কোনো জিনিসে আমাদের অ্যালার্জি আছে।

0: তার থেকেও হতে পারে, সেগুলো বা কখনো চোখ ড্রাই হয়ে যাচ্ছে
1: হ্যাঁ
0: তার থেকেও হতে পারে। তো
1: আচ্ছা,
0: যখনই দেখছেন যে চোখটা হালকা লাল হচ্ছে বা চুলকাচ্ছে, একবার অবশ্যই তার চিকিৎসা করিয়ে নেবেন।
1: আচ্ছা,
0: কখনো সেটা অ্যালার্জিক রিয়াকশন থেকে জিনিসটা বেড়েও যেতে
1: বেড়েও
0: পারে।
1: যেতে পারে।
0: হ্যাঁ, তো তখন চিকিৎসাটা হয়ে গেলে, আর কোনো যদি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে
1: হ্যাঁ
0: সেটাও তখন ধরা পড়বে, তখন তার চিকিৎসা হয়ে যাবে।
1: আচ্ছা, তো লং টার্ম কম্পিউটার বা মোবাইল স্ক্রিন ব্যবহার করলে চোখ ব্যথা করে কেন, এটার কারণটা কি?
0: হ্যাঁ, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন,
1: হুম
0: কারণ দৈনন্দিন জীবনে এই আজকের দিনে এই জিনিসটা মানুষ খুবই বেশি ফিল করছে,
1: হুম
0: কারণ খুব পরিমাণ আমাদের স্ক্রিন ইউজ করা হচ্ছে, কম্পিউটার হোক বা সেটা মোবাইল স্ক্রিন,
1: মোবাইলই হোক
0: হ্যাঁ
1: না কেন।
0: সেটা খুব বেশি আমাদের কাজ হচ্ছে। তাতে কি হচ্ছে, কন্টিনিউয়াস যখন আমরা কাছের কাজটা করছি,
1: হুম
0: আমরা তখন ব্রেক নিতে, একটু রেস্ট নিতে ভুলে যাচ্ছি,
1: হুম
0: বা আমরা চোখের পাতা ফেলতে,
1: হুম
0: ব্লিঙ্ক করতে আমরা ভুলে যাচ্ছি,
1: হুম
0: সেটা নর্মাল হচ্ছে না।
1: আচ্ছা
0: তাতে কি হচ্ছে, চোখ ড্রাই হয়ে যাচ্ছে,
1: আচ্ছা
0: ড্রাই হয়ে যাচ্ছে, চোখের যে মাসেলগুলো থাকছে,
1: হুম হুম হুম
0: মাংসপেশিগুলো তখন টায়ার্ড হয়ে যাচ্ছে চোখে।
1: আচ্ছা
0: তো সেই ক্ষেত্রে তখন আমাদের চোখে ব্যথা হচ্ছে, জল পড়ছে,
1: হুম
0: সেই জিনিসগুলো হচ্ছে।
1: চোখ ব্যথা করে যে স্ক্রিন ব্যবহার, মানে লং টাইম
0: হ্যাঁ,
1: স্ক্রিন ব্যবহার করলে মোবাইল বা কম্পিউটারের, তো এটার কোনো সলিউশন আছে কি? মানে এটা তো একটা সমস্যা, তো এই সমস্যার সমাধানটা কোথায়?
0: হ্যাঁ, সেটা হলো যে আমরা যখনই কম্পিউটার ইউজ করছি, অ্যাটলিস্ট মানে প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য অ্যাটলিস্ট 20 ফিট ডিস্টেন্সে আমাদেরকে একটু তাকাতে হবে,
1: আচ্ছা
0: কিছু অ্যাটলিস্ট ফর 20 সেকেন্ড,
1: আচ্ছা
0: টোয়েন্টি সেকেন্ডের জন্য
1: হ্যাঁ
0: আমরা একটু দূরে তাকিয়ে থাকবো।
1: আচ্ছা
0: তাতে কি হয়, আই মাসেলগুলো একটু রিল্যাক্স হয়, চোখটা একটু রেস্ট পায়,
1: হ্যাঁ
0: আর মানে চোখের পাতা ফেলাটা আমরা মানে কন্টিনিউ করব সেটাকে। আমরা
1: আচ্ছা
0: যখনই কাজ করছি, মনে করে চোখের পাতা ফেলবো আমরা,
1: হুম
0: চোখ ব্লিঙ্ক করব, রেগুলার ব্লিঙ্ক করব আমরা,
1: হুম
0: তাতে চোখের সেই ড্রাইনেস হওয়াটা থেকে
1: হুম
0: রক্ষা পাওয়া যায়।
1: আচ্ছা
0: আর যখনই আমরা কম্পিউটারে কাজ করছি, আমাদের বসার পোশ্চারও ঠিক রাখতে হবে,
1: আচ্ছা
0: একদম কম্পিউটারের স্ক্রিন আমাদের আই লেভেলের সঙ্গে সমান করে রাখতে হবে,
1: আচ্ছা
0: আর বসাটাও একদম সোজা হয়ে ভালো করে বসে তারপর কম্পিউটার ইউজ করতে হবে।
1: আচ্ছা
0: তাতে কি হবে, আপনিও কমফোর্টেবল থাকবেন,
1: হ্যাঁ
0: চোখও রেস্ট পাচ্ছে। সেটাকে অ্যাকচুয়ালি যেটা আমি বললাম, 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য অ্যাটলিস্ট 20 ফিট ডিস্টেন্স আমরা তাকাবো, সেটাকে
1: আচ্ছা
0: অ্যাকচুয়ালি একটা নাম আছে যে 20-20-20 রুল,
1: আচ্ছা
0: সেই জিনিসটা আমরা করব,
1: আচ্ছা
0: তাতে অনেকটা রিলিফ হবে।
1: হ্যাঁ
0: তারপর তো পাতা ফেলবই চোখের
1: হ্যাঁ
0: নিয়মিত,
1: হ্যাঁ
0: আর হলো কিছু নর্মাল লুব্রিকেটিং আই ড্রপ পাওয়া যায়,
1: আচ্ছা
0: সেটা অবশ্যই অপটোমেট্রিস্টের সঙ্গে কনসাল্ট করে তারপর আপনারা নিতে পারেন, তো
1: আচ্ছা
0: সেটা ব্যবহার করা যায়।
1: হুম
0: তারপর কিছু কম্পিউটার গ্লাসেস থাকে,
1: হুম
0: যেরকম অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্লাসেস থাকে,
1: আচ্ছা
0: সেরকম চশমা ব্যবহার করা যায়,
1: আচ্ছা
0: তাতে ওই যে কম্পিউটারের যে মানে
1: রেডিয়েশন গুলো,
0: ব্রাইটনেসটা
1: আচ্ছা
0: থাকে,
1: ব্রাইটনেসটা,
0: তার থেকে গ্লেয়ার হয় বা ব্রাইটনেস থেকে যে চোখটা ড্রাই হয়ে যায়,
1: হুম
0: ওই জিনিসগুলো থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়।
1: আচ্ছা
0: আর অবশ্যই কম্পিউটার ব্রাইটনেসটাও নর্মাল রাখতে হবে, খুব বেশিও না কমও না, যেটা
1: আচ্ছা
0: সুদিং আপনার চোখের জন্য,
1: আচ্ছা
0: সেরকম ব্রাইটনেস রাখতে হবে,
1: আচ্ছা
0: তাতে চোখও ভালো থাকবে, আপনারও মানে ড্রাইনেসের সমস্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে গেলে তখন
1: হুম
0: চোখ ব্যথা থেকে মাথা ব্যথা হয়,
1: হুম হুম
0: ওই
1: হুম
0: জিনিসগুলো হয়,
1: আচ্ছা
0: ওই জিনিসগুলো থেকে আটকানোর জন্য নিয়মিত 20-20-20 রুল,
1: হুম
0: তারপরে চোখের পাতা ফেলা বা লুব্রিকেটিং ড্রপ ইউজ
1: হুম
0: করা
1: হুম
0: বা কম্পিউটার গ্লাসেসগুলো ইউজ করা,
1: হুম
0: ওগুলো করলে জিনিসটা থেকে রিলিফ পাওয়া যায়।
1: আচ্ছা, তো আপনি যেটা বললেন যে কেউ কেউ কন্ট্যাক্ট লেন্সও লাগায়, সেটা কি লাগানো যায়?
0: কন্ট্যাক্ট লেন্স ওটা ডিপেন্ড করছে
1: আচ্ছা
0: কার কিরকম পাওয়ার থাকছে তার
1: হুম
0: উপর, সেটা পাওয়ারের হিসেবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে।

0: আচ্ছা, তো
1: নাহলে এমনিতে আলাদা করে যেরকম কসমেটিক্স কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়, যেটা আজকের দিনে মানুষ আইরিশের কালারটা চেঞ্জ করার জন্য
0: হ্যাঁ
1: পরে,
0: খুব ফ্যাশনেবল হয়ে গেছে।
1: ফ্যাশনেবল, হ্যাঁ,
0: আচ্ছা
1: সেগুলো ডিপেন্ড করে।
0: আচ্ছা, তো লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিস হলে চোখ কি ক্ষতিগ্রস্ত হয়?
1: হ্যাঁ অবশ্যই, সেটা তো ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে সেটা চোখে এফেক্ট হয়।
0: বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা ক্ষতিগ্রস্ত হয়, এটা আমি শুনেছিলাম, তো চোখও তার মধ্যে একটা
1: একটা
0: অঙ্গ
1: অবশ্যই,
0: যেটা কিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি?
1: দেখুন মেইন পয়েন্টটা হলো ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, বিপি, হাই বিপি থাকলে তখন আমাদেরকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, বিপি কন্ট্রোলে রাখতে হবে সব সময়।
0: আচ্ছা,
1: আর রেগুলার আই চেকআপ করাতে হবে
0: যারা ডায়াবেটিস পেশেন্ট।
1: হ্যাঁ একদমই, ডায়াবেটিসের কারণে চোখের অনেক ধরনের সমস্যা হয়, যেরকম চোখের যে মেইন পার্ট হলো আমাদের রেটিনা,
0: আচ্ছা,
1: যেখানে লাইট পড়বে তার কারণেই আমরা দেখতে পাই।
0: হ্যাঁ,
1: তো সেই রেটিনাতে মেইনলি ডায়াবেটিসটা এফেক্ট করছে।
0: আচ্ছা,
1: রেটিনাতে অনেক ব্লাড ভেসেলস থাকছে, সেগুলো তো এফেক্ট করছে, সেখানে ব্লিডিং হচ্ছে, আরো অনেক প্রবলেম হয়ে যাচ্ছে রেটিনাতে, যার কারণে আমাদের দেখাতে সমস্যা হচ্ছে।
0: আচ্ছা,
1: তো ওটা আস্তে আস্তে আস্তে আস্তে করে একদমই দেখাটা কমে যেতে পারে।
0: আচ্ছা,
1: তো প্রতি, অ্যাটলিস্ট যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, প্রতি 6 মাসে তো চেক আপ করাতেই হবে, আর যদি কোনো প্রবলেম থাকছে তো ইমিডিয়েটই দেখাতে হবে, দেখিয়ে সেটা প্রবলেমটা কি সেটা ডায়াগনোস করা, তার ট্রিটমেন্ট চালানো, সেগুলো করা খুবই দরকার।
2: শুনছিলেন অপটোমেট্রিস্ট শর্মিষ্ঠা দেবের সঙ্গে একটি সাক্ষাৎকার, বিষয় ছিল চোখের সমস্যা ও দৈনন্দিন জীবনে চোখের যত্ন। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম ভাগ, এর দ্বিতীয় ভাগ শুনতে পারবেন 29শে আগস্ট 2026।

0: India's greatest treasures are not just its monuments, they are its people, culture, and untold stories. The Ministry of Information and Broadcasting, through Prasar Bharati, proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast, or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality, and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level, and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
1: আজকের আধুনিক যুগে ভালোবাসার সংজ্ঞা অনেক বেশি ব্যবহারিক, মেলামেশা ও পরিবর্তনশীল। এটি কেবল রূপকথার অনুভূতি, অন্ধ আবেগের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান প্রজন্মে ভালোবাসা হলো পারস্পরিক সম্মান, যোগাযোগের স্বাধীনতা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া।

সঙ্গীর নিজস্ব সত্তা এবং ব্যক্তিগত সীমানাকে সম্মান করা আধুনিক ভালোবাসার অন্যতম শর্ত। কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখা নয়, বরং তাকে নিজের মতো বিকশিত হতে সাহায্য করাটাই আসল প্রেম।

শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা শুনছিলেন যুববাণীর আসর। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।